0: আমালটা কবুল করে বুম বিনা ফাওয়ানি ইখলাসের কমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়া ইয়াং আংগাওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাসের বুমা উম্মতং ইখলাসের কান দসকত দেবুম কে গতুং জুমার সূরাত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাসের কমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরাত কে সাদবান আয়াত কা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গ কিবায়ং আহরেন গে দিন খালাস কো আহরেন আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশে আদি জুমার সূরাত কা মাইন আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দিন খালাস করা ওয়া একলাঙ্গ কিবায় আলকান করা ওয়াশে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং আঙ্গাওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মে হুন আমরনুয়ে কিয়ামত দুহুং আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তিল কামায়কো হে আমল কুরমং আঙ্গাওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়েবা মিহুং করে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরানি নামা হে আমল কুরম মতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কামে
1: আঙ্গাদি উঙ্গন্নাদি মুনিফোই ফিলওয়া দিনুমুগা
2: তেদুবেরি কামায়কো
1: একুয়েরি কামায়কো
2: এরুবেস মিহারুবেস রাইতুন্নায়কো রাইতুন্না এম্মে গাতুগা দিবেহরাজ্যকে আডু
1: ইংহা সতরস্তেক সালিস নুয়ে কিলো হার্টস মিডিয়াম ওয়েভ আড্ডি হনুয়ে মেগা হার্টস এফএম ব্যান্ড
3: ದುಳಹಯ ದಿರಿಯುಳುಮಕ ದೊರುಹುಳುವಾದದೆ ಎಮ್ಮೆ ಮುಜರ್ರಿಬ್ ತಳುನಡಿಯಕಿ ದುಳಹಯ ಸಿಹತು
4: ದುಳಹಯ ಸಿಹತಕ ಮಗು ಫಹಿಕೊದ್ದೆ ಎಮ್ಮೆ ಕಶವರು ಮಸ್ತರಕಿ ಡಾಕ್ಟರುಂಗೆ ಇರುಷಾದ್
5: ಲೇಮಚ್ಚದ್ದ ಎಮ್ಮೆನ್ನಕಿ ಕೊಲೆಸ್ಟ್ರೋಲ್ ಗೆ ಸಬಬುನ್ ಲೇಮಚ್ಚದ್ದ ಮೀಹುನೆನ್ನು ಎಮ್ಮ ಲೇಮಚ್ಚದ್ದ ಮಗು ಫಹಿ ಕುಡುವ ತಫಾತು ಕಂತತ್ತವಗೆ
6: মিহার ফিতি ফাইম বারে বাদান মিসাল কা ডিস্কিং এচ বার পোডন না আর ফিতি কোরে জা উম কি
7: দিয়া
8: তারবি উসে দিন দিমাওয়ানি কোন সবব কার হিতকে মাসলা দিমাওয়ানে মিহার একি মিহনা একি গগতা
3: ডক্টর উম গীর শাদায়কু দুলাহি উদিরিউল মে বাট্টান কুরমা মগুফাই কো দেনি
4: কমে হুকুরদু হে গেরে নোয়ে জহায়রো স্টুডিও ইম ওয়াগুতু
3: এংহা সতরস্থেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আড্ডি 90 মেগাহার্টজ এফএম ব্যান্ড
4: দিবেহি রাজ্যে গাডু
9: দুলহে
10: হিবরা উম্মি
11: মি মুবারাত তুং আলুগণ আ তাজরিবা তাহকা আ মাউদুমাত তাকে আলুগণ ইংগেন দানি কামুগে ফণি উম্মেদুগা
12: মি হরি নিয়ে কান্ডালাগে তে মিগেন দেবেম কুরিয়েক দান হম
11: হিতং এরি মি ফার বাড়ু আনিয়ে ফণে লিবুনাস নলুবুনাস লিবে তাজরিবা কি আলুগড় দেখে কত কবার পড় হচ্ছে
13: ওফেন হাকিকাতকান হেদুমা বাবেরিন পুরা উফাবেরি দকু
14: বেস্ট রেডিও প্রেজেন্টার কম্পিটিশন গে টাইটেল উফলালা বাবেরি কি
10: ರೇಡಿಯೋ ಪ್ರೋಗ್ರಾಂ ಹುಷಳಮ ಶೌಗರು ಅಪರಾತಕ ಖಾಸ್ ಹೋಗೇನ್ ದಿವೆ ರಾಜ್ಯ ಗಡಂ ಕೊರೆಗೆಂದ ರಿಯಾಲಿಟಿ ಶೋ
15: ಫಹಿ ಪೇ ಪ್ರೆಸೆಂಟ್
16: ಬೆಸ್ಟ್ ರೇಡಿಯೋ ಪ್ರೆಸೆಂಟರ್ ಕಾಂಪಿಟಿಷನ್.
13: ಹುಕುರು ಅದಿ ಹೊಣೆ ಹಿಡಿದು ಹೋಗಿ ಮೆಂದುರು ದೇ ಚಹಾಯಿರು
10: ರಿಪೀಟ್ ಹುಕುರು ಅದಿ ಹೊಣೆ ಹಿಡಿದು ಹೋಗಿ ರೇಗಂಡು ದಿಹ ಗಡಿತರಿ
13: ಎಂಗ ಸತರ ಸತೇಕ ಸಾಳಿಸ್ ನೋಯ್ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅದಿ ಅಡ್ಡಿಹ ನೋಯ್ ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ ಎಂ ಬ್ಯಾಂಡ್
10: ಫೈಪೇ ಪ್ರೆಸೆಂಟ್ಸ್ ಬೆಸ್ಟ್ ರೇಡಿಯೋ ಪ್ರೆಸೆಂಟ್ ಕಾಂಪಿಟಿಷನ್ ಮಿ ಮುಬಾರಾತು ಕೋ ಸ್ಪಾನ್ಸರ್ ಕಿ ಹೋಲ್ಸೇಲ್ ಪಾಯಿಂಟ್ ಇಸ್ಲಾಮೀ ತಾರ್ಹಿಲ್ ತೆರೆ ಕುರವೇ ದಾತುರು
7: ಮುಕದ್ದಸ್ ತಂತನ ಇಸ್ಲಾಮೀ ತೌಸೀಬ್ ಬಿನಾ ಕುರುಮ್ಗ ಮುಹಿಮ್ಮು ದೌರೆ ಮದಾ ಕುಫಾವಾ ಸಮಾಂವಿ ತಂತನುಗೆ ವಾಹಕತಾ
15: ಕಮುಂ ಬಲ್ಕೀಸ್ ಗೆ ಅಸ್ತು ರಸ್ಕಂ ಉತಿ ಕೋಂಗ್ ಸರಹದ್ ಕ್ಯಾತೋ ದೆನಿಗಣ್ಣಂ ಆರ್ಕಿಯೋಲಜಿಸ್ಟುಂ ವರಪ್ಪುಡು ಸಮಾಕಂ
10: ರತ್ತ ಬಿನಾ ಕುರಿಗೋತಾ ಇಲ್ಮಂ ಹಿಬ್ಬರ್ದಿ ಬಿಂತಾವ್ಕ ಇಲ್ಮಂ ಹಿತ್ತ ಫುರಾದಿಗೆ
16: ರಿಪೀಟ್
7: ಅಂಗಾರ ದುಹುಗಿ ಮೆಂದುರು ಎಕೆ ಜಾರ್ ಅದಿ ಬುಧ ದುಹುಗಿರಿ ಅಗ್ಗಡಿ ತಿರಿಯು ಎಂಗ ಸತರ್ಸ್ತೇಕ ಸಾಳಿಸ್ ನೋಯ್ ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ ಅದಿ ಅಡ್ಡಿಯ ನೋಯ್ ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ ಎಂ ಬ್ಯಾಂಡ್
16: ಇಂತಿಜಾರ್ ಕೊದಲ್ಲ

0: মিহার মিয়তি তিতি তিতি কুজ্জে মি প্রোগ্রাম নিম্মালা গাড়ি জেহিফা মিহা হিসাবম প্রোগ্রাম নিম্মালা ফা আন্টি ওয়াকিলানাং হুরিহা কুদিননা বেস উফাভেরি দুহাকাং এদিন ওয়াসসালামু আলাইকুম
1: ওয়াসসালামু আলাইকুম।

0: فقه السنة.
1: منفوه في الوعد معلومات كخزانة مستنكو دي أم إتبار كوروه باوريا
2: ديهراج جيغي أدو
1: إنها ساترستيك سالس نوة كيلو هرتز ميديوم ويف أرديها نوة ميجا هرتز اف ام باند
3: Fahipe presents Best Radio Presenter Competition
4: Vahaka Husheru Mariam Imsha
5: Mivarum Fuddalaniye Hitangeri Negun Etikolu Jordan Ala Fu Forwe Vara
3: Ehsan Abdullah
6: Namu Saharin Duhaku is Shaku and Kuram Ei Haring Hituga Mamme Defava Aluipeke Buduk
3: Mariam Sani
7: Aharamena Roni Bappayang Heverikan Libumun Kame Nuata Bappake Hala Medukamin Aharinakane
3: Muhammad Nazi
8: Zahura Yagulun Huri Emmenge Wahakatakuna Samiru Geki Bank Edema Firingi Hayatunama Zaya Ekuda
3: Hassan Huzam
9: Fenu Fenumuga Lafa Kuraveni Ena Femvara Lagin Gaga Theodamulam Diaikam
3: Amrat Naisha
10: Hashigandu Balikashwe Nafsani Gotun Intajahi Vazifayan Wakiva Majubur
3: Hussein Rashid
11: Kudako Lo Meremundaliko Devana Fah ara phone teligati ihuna pore parashi
3: Mariam Shahama
12: Kotari ge dorumati ga beru ga gawe fahuri bude fadan Sakina huri
3: Muhammad Aiham
13: miya to harin natimala balala nishat hiri dere fehi ahalane dole miya to kone
3: Nafha Naseem
14: komme doha ko eta bali mi hunne aisi wa badal kore eta baya ko mi duniya al wada
3: Hawa Shin
15: zaman badalwe visluma khialu tafatu we fa vairwes e muskuli anhe mihage muskuli adakada takak
3: adi maryam ali
16: mikuchaki ti adi anhenu ge terin kaaku ge dari ekka timan kalege faana kashawarwe ya
3: mi komme baveriya ko support kore beni psm ya mederuka emme maqbul baveriya ya abha gortaba gorte beni angar dhoge hendunu nuwe cha fahipe presents
17: Best Radio Presenter Competition.
3: Best Radio Presenter Competition. Mimu Bharat co-sponsor ki Wholesale Point.
18: Hello, kaba miyadu kiyene?
3: Vara rangal.
18: Vara fakka hama.
19: Miyadu, eha rangale no.
18: ਵੜਬ ਬਲਿਕ
19: ਦੇਂ ਨੇ ਕਾ ਲਗੋਤੇ
3: ਹਮ ਵਰਬ ਬੈਸਟ
18: ਦੇਂ ਇਹ ਹਾਈ ਹਾਈ ਨੋ
20: ਇਹੁਨ ਤੇਰਿੰਗੇ ਹਾਲਾ ਹੁਆਲ ਓਲੁਮ ਫਿਲਵਾਲਾ ਵਾਹਕ ਦਾ ਕਾਲੁਮ
21: ਕੋਮ ਮੇ ਬੁਦ ਦੁਆਈ ਗਰੇ ਗਾਂਡ 11 ਗਟ ਸੁਮ ਮਿੰਟ ਕਾ ਤੀਵੀ ਰਾਜੇ ਗੇ ਅਣੂ ਗੇਨਸ ਤੇਨੀ
19: ਮਿਆ ਤੁ ਕੀਨੇ
1: ਇੰਹਾ ਸਤਰਸਤੇ ਕਾ 49 ਕਿਲੋ ਹਰਟਸ ਮੀਡੀਅਮ ਵੇਵ ਆਦੀ 89 ਮੈਗਾਹਰਟਸ ਐਫ ਐਮ ਬੈਂਡ
22: মিদেন কি হা দেরা কামে আহনে তিবাহা কেন আডুয়াহা কা বেনু মে বিসনু
3: এমমে গদমি হাকি রুলিবেরি কা মায়াকো মিহুনা কুরমতলা করে মিহা এন্নু
23: এমমে কেরে হিবরু গদমি হাকি হুতুরু বহুম এহেম মিহুনা মুআমালাত কুরং কেরে মিহাই বিসনু
3: রুলি অন্ন হিন্দু রুলি গে মচ্চা গদমে নুগনেবে মিহা এ ফিন্ডি হে বালি কাশি মিহে
24: Salama Solovalevi Nabi Kalifan Hadis was Fulike Mana Gave. Tiabami Hunkure Emme Gadafu the Kambodi Ruli and Nahindu Emihage Napsukamacha Gadavigim Fi Mihae
23: Kome Kamekavis Aharing Emihuna Kurimatilani Hinitu Vuma Ihtirama Eko Ihtirama.

0: খোবা কোন ফান্ডানে গ্যাডেঙ্গি এই
1: একলা আমি আলি রামিস গ্যাডা মাসরে কম আলি রামিস কে কক ইব্রাহিম রামিস গ্যাডো
0: ইব্রাহিম রামিস গ্যাডো ইয়াগিন তো
1: ইয়াগি
0: জবাব রাঙ্গালো ইগে শাশা এহিমা দেমা সেকেবে সমাবার ফুরিহমায় তিনি মালি ইগে দেন শাশা আ মিহা তানা বেলুনো ফিল্ম তাওগে তেরে এম মেরিতি কোন ফিল্মে
1: মেরিতি এম পুরানো
0: এক দেরিয়া এসএস রেডি
1: আদি সি সিকির মগমি দারিনে টাকা গইনানে ইনসানে কেলাম দেমে গমি হাঁদা এবারে দিতি লাভে
0: এবেস বারে দিতি লাভে আনে মিরে হাম ফিল্ম কেলাবা তা নুনাস বেস আডুয়া হালে বেনে শাশা কনফারে তাক কলাবা হাস কোল্লানি বাকি বেলা।

0: ගඩින්බෙන්දුම් පාරකට තිරිස් අඩු සම්තිගෙන්දමනි දිවෙහි රාජ්‍ය ගඩු
1: මේ ෆනරාරු මතේ ගුමරු ෆ්‍රය හාසකුරේෆාවා ප්‍රෝග්‍රාමේ මේ ප්‍රෝග්‍රාම් ගා ෆනරාහරුන් දශුගේ කුඩු කුදිනාන් නොගොලේ අඩා වාහක හොරුන් එකශේගෙන් වේ
2: ෆිල්මී දුනිය
3: ассаламу алейкум ফিল্মতক সিরিজতক আদি মুলফুই ফিল্মগে দায়রায় শাগরে ওয়াডানওয়া ইমহা বেফলুনা ওয়ারং ফাভের ওয়াক্তকং এদে মি হফতাগে বিস ফিল্মি দুনিয়া প্রোগ্রাম আইমি বদল কললি আলগন আজিজা ফারুক আলগন মাসেকে কোরানা ফিল্মি দুনিয়া গ তিয়াবে ফুলম বেনুমবা কালা ফিল্মি দায়রাগে গিনা মাউলুমাতকে তাফাত জোনরাতোগে তাফাত তারিংগে ফিল্মতক সিরিজতোগে মাউলুমাত তিয়াবে ফুলনা হামে গেনস্তেবেতো মিয়াদুগে প্রোগ্রাম ফাশানি ವರಂ ಹಿಕ್ಕೆಂ ಲವಯಕುಂ ಗಿನಬೈಗೆ ಹಿತ್ತಕುಂ ಜಾಗ ಹೋದಾಫಾವಾ ಮಿರೀತಿ ಲವ ಕಿಯಾಫಾವಣಿ ಮಶ್ಹೂರು ಲವಕಿಯುಂ ತೆರಿಂಕಮವ್ವಾ ಇನಾಯ ಅದಿ ಸೈದು ಮಿಲವೈಂ ಫೆನಿಗೆಂದಾಣಿ ಹುನರ್ವೆರಿ ತರಿಂಕಮವ್ವಾ ಯೂಪೆ ಅದಿ ಫರೀಲಾ